শ্রোতা বন্ধু আপন মানে বন্দনা কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী বারিপদা কেন্দ্ররু বন্দনার এথর কণ্ঠশিল্পী নমিতা অগ্রওয়াল কণ্ঠরে তাঙ্কর সালবেগঙ্ক গীত রচনা।

0: 0.1% ইসি কিংবা 4 কিলোগ্রাম ক্লোরাইড রেনিলিপ্রোল 0.4% ডিআর বালি সহিত সমান ভাবে মিশাই প্রয়োগ করন্তু কিংবা 60 মিলিলিটর ক্লোরাইড রেনিলিপ্রোল 18.5% ইসি 200 লিটর পানি রে কিংবা 10 কিলোগ্রাম কাট্রাপ হাইড্রোক্লোরাইড 4 জি কিংবা 100 রু 120 মিলিলিটর টেট্রানিলপ্রোল 200 এসি কিংবা 50 গ্রাম ফ্লুবেন্ডিয়ামাইড 20 WG 200 লিটর পানি রে মিশাই প্রয়োগ করন্তু এই পোকর প্রাদুর্ভাব সম্ভাবনা থিবা অঞ্চলরে 20,000 অন্ডা থিবা 3টি ট্রাইকোড্রমা জাপোনিকম কার্ডরু 7 রু 10 দিন অন্তরে প্রয়োগ করন্তু
1: শুনুলে কৃষি সূচনা এথর শুণু পাণিপাগর সূচনা চাষী ভাই ভী লাগে মিলিথিবা পাণিপাগ সূচনার জনাযাই আসন্তা 24 ঘন্টা মধ্যে রাজ্যের অধিকাংশ জেলার বর্ষা কিংবা ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলে পাণিপাগর সূচনা।

0: Mansing Murmu ar Sauten Koa Sering Pe Anjom Kia Nito Do Anjom Pe Gapal Marao Songkor Maji Tikin Sao Akina Norsori Mendo Jahare Adilekan Jodare Bahadare Emanko Nyamu A Tobe Akin Sao Gapal Marao Redo Selet Menak Kina Mohendranath Murmu Tikin
1: Gomke Joharge
2: Joharge Sir
1: Abina Uprum Do
2: Uprum Do Songkor Maji Orang tu, na. Tapiun Rarangpur bayda posi.
1: Orang tu bayda posi.
2: Bayda posi.
1: Cet ko bincik apa lah ya?
2: Itu alindo nursery tu lima na. Yang dare bahadare jo dare itu lakana.
1: Na jo dare ko, ar bahadare ko.
2: Bahadare ko. Tapi jangan abo orang kore pun saja ya, unda dare ko.
1: Acha. Ona saja bakra, ona bahako, ar dare ko mina abang. Inkan ona do ukal ka. Rohoi huyua, se jang tola huyua, se ukalaka huyua.
2: Mane bibhinno prakar variety mena, category mena.
1: Hoi.
2: Okachong ora bhitor ko dohoya, okachong mane bahar ko dohoya.
1: Hoi.
2: Tapre jaha mane abo kolmi mena kichu to, abo na jaha mane arbiti dare binau lagin.
1: Hoi.
2: Kolmi podhoti mena, tapre mena arbiti. মানে প্লান্ট ক্লোনিং যাহা কো বেতা কানা
1: আচ্ছা
2: টিস্যু কালচার অন কাহ কো করায়া
1: হয়
2: তো আলে তো যাহা আবো যাহা ট্রেডিশনাল মেথড রুট চেরো ওড়ক কাতে অন কা কাতে বুন করায়া বা খান গুটি কলমি কাতে বুন করায়া
1: এনখান চেট চেট বাহা কো নিত দ হেনা ওনা তোড়া কো
2: নিত বাহা কো দ গেন্ডু মেনা সেবতি না মেনা তারপরে আস্টার গাজানিয়া টোরেনিয়া ইমপেসেন্স তারপরে হইনা গ্লাডিওলি
1: আচ্ছা
2: তারপরে হলিহক তারপরে ডাইনথাস তোমার অডিগান ওকা মেনা নিতম বেশি তো অডিগান মানে ওড়ক লেখান তো মানে আগে অডিগান বাহা পাকে 20 30 প্রকার বাহা মেনা
1: বাহা মেনা এনখান নোনা যাহা বো মেতা কানা কুসমি বাহা এনখান দো গেন্ডু বাহা ওনা দো যত সিজন জগে গানো
2: হ্যাঁ বাং মানে সিজন ওয়াইজ মিটি ভ্যারাইটি ভিনে ভিনে মেনা যাহা রাবাং দিন লাগি যাহা তো মেনা তাপন ইনকা কো মেতা কানা হাইব্রিড আফ্রিকান মেরিগোল্ড জিয়ান্ট সাইজ মারাং সাইজা ওনা তাপন তো মারাং মারাং হই ওনা তো নেল লাগি বেসা কে নেল জং লাগি গে ওনা তো কমার্শিয়াল দে করাওয়া চাকাতে কমার্শিয়াল লাগি তো হুডিন ধারা মালা কো করাও লাগি মঙ্গা করে যাহা নোয়া তো ওড়া সাজাও কো লাগি বাখান বালকনি সাজাও কো লাগি বেসা নোয়া যাহা ইনকা গে নি তো রাবাং দিন রে খালি আর ওনা সনাতে যদি কই কমার্শিয়াল করাস না কা যা চেসি হই না বা বাপলা বিয়া করে যাম মন দরকার কানা বাহা ওনা তো ভিন গেন্ডু মিনা ওনা কমার্শিয়াল মেরিগল তো ভিন তাই ভ্যারাইটি মিনা
1: আদো ওনা তো ওকা ঝ রহয় লেখান দো
2: আবিন মানাং মার্কেট বিন নেলা ওনা হিসাব তে যাহা চাসি কো নেলিয়া অনলে মেতা কোলে যে ওকা রে অখিন সাই বিনা ওকা মার্কেট কানা ওকা মার্কেট রে অখিন লেখেন আবিন মানে ঠিক বিন নিয়া মাইনে সব তে লালে চাসি লে গাইড কোয়া যাবা নিত রহে পে 45 খন 60 দিন ভিতরে উনি হারভেস্টিং এ হবা
1: আচ্ছা
2: যাহা 30 মিন রহে কি আ ওনা খন 45 খন 60 দিন ভিতরে আজে হারভেস্টিং এ হবা
1: ন বাহামা মেল খান গানো আ যত দিনকে দরকার
2: যত দিনকে
1: ওকারে চং বাপলা হয়ে কান ওকারে চং সভা হয়ে কান হেঁচে এনখান বাহা মা নিহাতিকে দরকার
2: নিহাতিকে
1: এনখান ওনা গেন্ডু বাহা কো তবে যত সিজন ঝগে অনকা
2: রহয় গান লেখান দো গান
1: এনখান নো জো সিতুং দিন দা দিন দো জাহাল কারে দা কো এমবড়া কানা গানো কানা কিন্তু সিতুং দিন মা আড়ি কষ্ট ধারা গলিন বুঝাওয়া চেত লেখা যতন দো ওনা দো হুইও আছে তুং দিন
2: সিতুং দিন দো যদি ওকয় অনকাই করাওয়া এনখান দো দা লাগি দো এনখান দো ড্রিপ করা তো হুইয়া যাহা বুন্দা জল সচন বা আছে
1: ওহো
2: ওনা করা লেখেন দো কম দা তে আর চেহারাতে মানে দারে সুর বাং চলা কাতে দা বি নেম দাড়ে ওহো আবো যাহা লেখা আবো মানাং পদ্ধতি যে জেরি সাপ কাতে বনে মে আদারে
1: হয় হয়
2: এখন জেরি সাপ কাতে সাপ যে বিন সহেটি দারে বিন হই কা এখন সহেটি দারে থানে আমি সুর চলাতে হইবে না
1: হয়
2: যদি অন্ডে আবো না পাইপ হেঁদে পাইপ যাহা না ড্রিপ পাইপ নামে নাম কানা ক্রিং কতে বাখান গভর্নমেন্ট স্কিম তে নাম কানা সাবসিডি কতে ওনা যদি বিন এম কিয়া এখান পাইপ গোটা আটেত কোয়া আর মিটি মিটি ভুগা তাহে না
1: ওহো
2: তো ওনা তাহে মেনা যে এক ঘন্টারে

0: দরকার কে আর উনি গড়ো আকাল জামি হিরাগে যাহা তেজ মানে গে লিন খোঁজ আকা দিয়া উনজো গে গড়ো আকাল লি যায় আর মিরাই তিঙ্গু আকা লি সাথে তারপরে ওড়া করে যত হল মেনা কোয়া তালে আল ভঞ্জা কো ভঞ্জি কো উনকো মেনা কোয়া পড়া কানা কো উনকো হো পড়া সাথে নোডে হো কিছু কমি কমি গড়ো আলিয়া কো আর তা কো চেদো কানা কো নোয়া কো তো আবো যাহা তে এগ্রিকালচার পাঠা কো পড়া কানা ওনা মানা না ফান্ডামেন্টাল তো নোডে খনে হবো
1: নোডে খোঁজা ক্লিয়ার হো কানা কো বাতে আচ্ছা আবিনা অল পড়া তো তিনা গান
0: আলিন দো গ্রাজুয়েশন বলি কমপ্লিট লিয়া গ্রাজুয়েশন ধরিলিন অল না তারপর না পরে নর্সারি সেলিন শিফট এনালিন মানে মনে দো উঞ্জো কোন তাহেল না কিন্তু উঞ্জো তো গার্ডেন রিলিন মানে মিটি বারে কোন রহে বড়া থাকে তারপরে ওনা পরে লিন ওনা কলেজ লাইফ রেগে হ্যাঁ কলেজ লাইফ রেগে তারপরে ওনা গ্যারেজ লিং কামি কান থাকে গ্যারেজ কামি বড়া কাতে ওনে খন একচুয়ালি মনে দোনা হাড়ে গে মেনা
1: আচ্ছা
0: কিন্তু কামি সময় বাই নষ্ট মেনতে মুখান করা কালিন ওনা কামি কো তারপরে ওনা পরে পরে হেজ নালিন নালিন মার্কেটিং লি হিজিনা মার্কেটিং আবো টেলিকম লাইন ওনা পরে ওনে খনতে আবো কম্পিউটার টিচার লিং করা কিয়া
1: আচ্ছা
0: কম্পিউটার টিচার পরে পরেতে আলিং হর্টিকালচার ডিপার্টমেন্ট লিং জয়েন কিয়া 2015 মসিয়ারে তারপরে ওনে পাখা পাখি 7 বর্ষ 8 বর্ষ লিং তাহেনা হর্টিকালচার জাহান লিং কালিং জয়েন কিয়া অঞ্জো আলিং ওনা হবি জাহান তা ট্রিগরেনা
1: আচ্ছা
0: যাহা তবে না গার্ডেন নার্সারি ওনে খন কিছু কিছু নলেজ মানে হাতাও কাতে বাই বাইতে নার্সারি স্টার্ট কিয়া নার্সারি এহব লিয়া পাখা পাখি 15x15 ফুট মিটি জায়গা খন হুড়িং
1: আচ্ছা আচ্ছা
0: গ্রিন হাউস খন এহব লিয়া উঞ্জো তো লিন এহব লিয়া পাখা পাখি আডি কম পাখা পাখি ফার্স্ট সেলিং উইরাকা 70 টাকা খন এহব লিয়া থে
1: আচ্ছা আচ্ছা
0: তারপর নিতো তো আবো পাখা পাখি মানে হাফ একর এরিয়া লিন তো লিন ওয়েস্ট বেঙ্গল দিন হল গাই কাতে নোডে কো আখরিং কাতে কো চালা কানা আর তো আবো নোডে তাহে কাতে চেকা বন্দা আচ্ছা
1: আচ্ছা
0: কিন্তু গোটা বিন লিয়া জাহার বিন লকো ওয়েস্ট বেঙ্গল
1: ওয়ালা ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ
0: জাহার বিন ওয়েস্ট বেঙ্গল ওন্ডে খন উ কাতে নোডে কো আখরিং দাড়া কানা আবো নোডে বাবন তিয়া দাড়া আছে লাগি হ্যাঁ
1: হ্যাঁ
0: তিয়া দাড়া গিয়া আবো তো আবো ঠেন আবো না মানে ইচ্ছা শক্তি তাহে দরকার
1: ইয়ার হ নোডে লিন কুলিবি না জাহা গে মেনা কো যে সাইন্স গিরে দো ওনা কো মানে নুকু পশু কো চেলকা কো লালন পালন কো চেলকা রে কো সেনা চকো ওনা কো কো বাড়াই সেনা কো কি নোয়া এগ্রিকালচার কিংবা না হর্টিকালচার হই নোয়া কো বিষয়তে বাড়াই সেনা কো এবিন যেহেতু মানে আর্টস ইদি কাতে না বিন গ্রাজুয়েশন করাও কা এরহো এবিনা নোডে চেলকা রে উনা জোর মনে দড়কি আজে ইন নোয়া মিটিং ইন করাও দাড়ে
0: একচুয়ালি মানে আর্টস লিং পড়া কানতে কিন্তু মানাং খন গেলি না সাইন্স প্রতি তো দুর্বলতা তেন তাহে লেন গিয়া
1: হয় হয়
0: তো না হিসাবতে মানে চাসি ব্যাকগ্রাউন্ড তো বাং থাকে বাবা তো তার চাকরি কান থাকে কিন্তু আলিয়া মনে তো চাষ সেরে কে দল নোগা এখান হরিণ ধরা খনকে যাহা দারে কো রহয় ওনা কো লাগিদ আড়ি ইচ্ছা বাহা দারে কো রহয় বাখান মানে উতু বুলুং যাহা বিলাতি বেঙ্গাল ওনা কো রহয় ওনা হিসাব তো বই বইতে বই বইতে তারপরে নেলে দিকে আলিন তারপরে বই বইতে বাঙা চাষ রেহো বেশ জিনিস নিজের জম বেশ বুঝে কেন মিটি ওনে খন তাম বই বইতে মনে তালিং কেটে না বাঙা নিজে বন করাবা
1: যা হো আড়ি নাপাই কথা বিন লাই আর দিশম হড় কো বিন লাই আঞ্জম কো কানা পালে আঞ্জম হড় কো জেতে এক না কো আঞ্জম কাতে কিছি কো চেদেত গিয়া না আকো হো চাষবাস সানা কো গিয়া পালে আদো নিত কো কোড়া গিদ্রে হুয়েন কিংবা কুড়ি গিদ্রে হুয়েন চেত বিন মেতা কোয়া
0: নিত কো তাবন যাহাত মেনা কো তাবন কোড়া গিদ্রে কুড়ি গিদ্রে আবো আকো সময় আলো কো নষ্ট হইমা
1: হয়
0: যাহা সময় কো নষ্ট হইয়া চিকাতে আবো দিনকু যদি এক ঘন্টা নষ্ট হইয়া আবো বর্ষকু বন নষ্ট হইয়া 365 ঘন্টা 365 ঘন্টা মানে বিন বুঝোক না পাখাপাখি তেবিন মানে মিট বঙ্গা মিল লেখেন আবিনা মিট বঙ্গা বিন নষ্ট কিয়া যদি মিট বঙ্গা বিন নষ্ট কিয়া তো ইনে বদলতে চেট বিন নাম কা রেজাল্ট
1: কেন হো
0: জিরো তো ওনা উইহার দরকার আলি যদি চেন হো বলি নিয়ামে নষ্ট হইয়া লিন চেল লাগি ইনকাম বনুয়ে নি কিন্তু খরচ হইয়া লিন
1: খরচ হইয়া লিন
0: এখন নাম আবিন মাইনাস বিন চালায় না
1: মাইনাস রেগে হয়
0: তো ওনা মাইনাস পুরো পুরো তো তাম দবিন ববিন ছেড়ে দেয়া ওনা চক্র রেবিন মানে সাইকেল রেবিন বলো না তো ওনা হিসাবতে আবো যাহা বাকো মেনা সময় নষ্ট করা নাই গিদে চকো মেনা সময় বড় মূল্যবান তো ওনা হিসাবতে সময় বাং নষ্ট কাতে যাহা না তবিন ট্যালেন্ট মেনা অলো মেনা খান অলো বিন যদি কিছু বিনা বেনাও মেনা ওনা করাও বিন কিছু সিঙ্গিং মেনা সিঙ্গিং করাও বিন যাহা না ট্যালেন্ট তুমি মেনা যত হলা ঠেন ট্যালেন্ট মেনা তাবন মেনা
1: মেনা গিয়া
0: আবো ওনা ট্যালেন্ট ঠিক হইবে তাবন অকো জঙ্গে আর্টিস্ট তাবন মেনা কোয়া নিতো তাবন যাহা আবো অতুদসম করে কো ড্রয়িং এ আকো ইয়ে আকো জেল কো ভিতে জানা কো ড্রয়িং এ ᱢᱟᱱᱮ ᱮᱠᱥ ᱮᱠ ᱟᱨᱴᱤᱥᱴ ᱠᱚ ᱚᱰᱚᱠ ᱟᱠᱟᱱᱟ
1: ᱚᱰᱚᱠ
0: ᱠᱤᱱᱛᱩ ᱚᱱᱟ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱚᱱᱟ ᱢᱤᱫᱴᱤᱡ ᱤᱱᱠᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱥᱩᱡᱳᱜᱽ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ
1: ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ
0: ᱠᱤᱱᱛᱩ ᱚᱱᱟ ᱵᱤᱱ ᱢᱮᱱ ᱵᱟᱝ ᱤᱧ ᱫᱚ ᱵᱟᱹᱧ ᱵᱮᱱᱟᱣᱟ ᱚᱱᱠᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱚᱱᱟ ᱵᱮᱱᱟᱣ ᱠᱟᱛᱮ ᱦᱚᱸ ᱫᱮᱠᱷᱟᱣ ᱵᱤᱱ ᱦᱚᱲ ᱫᱮᱠᱷᱟᱣ ᱠᱚᱵᱤᱱ ᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱚᱱᱟ ᱢᱟᱱᱮ ᱥᱳᱥᱤᱭᱟᱞ ᱢᱤᱰᱤᱭᱟ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱤᱭᱩᱡᱽ ᱮᱜᱼᱟ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱤᱭᱩᱡᱽ ᱠᱚᱨᱟᱣ ᱵᱤᱱ ᱡᱮ ᱵᱟᱝ ᱤᱧᱟᱹᱜ

0: এন্ড নোয়া মিনা এই নোয়ালিং করা হইয়া ওনার হিসাব তো এখানে বিন মানে কিছু বিন করা দরকার যেখানে চাকরি মাতা বোন করা হবে কিন্তু ওনার সাথে আবার যাহা সাইড ইনকাম যাহা হই না ওনা তো করা হবে যেখানে ফ্যামিলি পে সাপোর্ট দাঁড়িয়ে কোয়া চেকাতে ওড়া রে মিনহ যদি ইনকাম আছে উনিয়া মানে তারেন রেগে এড়ি কষ্ট বুঝেবা ওনার সাথে যদি ওনে খন কিছু বিন হালকা নগে বিন কমসে কম এটা নিজের পড়া খরচ হয়
1: হয়
0: যেন কাবো অতুসম করে কত টিউশন কোয়া টিউশন সাথে তারপরে এটা কো বিন জানা আমি বাড়ায়া বিন ইন ট্যালেন্ট তো বিন মেনা করা বিন
1: না করা লাগতি কেনে যা হো আড়ি নাপাই কথা বিন লে আঞ্জমাত বনা দিশম হড় কো পালে কো আঞ্জমিত গিয়া আর আকো হো নোয়া কো চাস লাগি কো মনে গিয়া না পালে ওনা ইদিতে আলে আকাশবাণী বারিপদা পাস্টা খন আড়ি সারহাও মা তবে জোহার গে
0: জোহার
2: গাপালমারাপে আঞ্জম কেয়া শঙ্কর মাঝি গমকে তিকিনা নর্সরি মেন্দ যাহারে আড়ি লেখান দারে পোহা দারে কো নামোয়া ওনা বাবদতে আকিন সাও গাপালমারাও রেদো সেলেড কিন তাহে কেনা মহেন্দ্রনাথ মুরমু তিকিন নোয়া গাপালমারাও আঞ্জম সাও তেগে তেহেনা সান্তাড়ি আখড়া দো নডেগে মুচেদ এনা।

0: হ্যালো।
1: স্যার নমস্কার, মো নাম ইঞ্জিনিয়ার
0: আচ্ছা,
1: গান্ধীগ্রাম জেলা চাকদেরা গ্রাম।
0: যেউ আপনার চকদর গ্রাম বাঙ্গিরিপুষিরু কেতে দূর?
1: গান্ধীগ্রাম আমার এটা 16 কিলোমিটার।
0: আচ্ছা আচ্ছা, তবে আপনার যে কার্যক্রম চালিথিলা, এবে তো বর্ষা পাই বন্ধ অছি, আগকু পুনি আসুচি বিভিন্ন পর্বপর্বাণী, সে পর্বপর্বাণী পাই আপন মানকর যেমতি কি প্রস্তুতি পূর্বর করন্তি, আপন মানে রিহার্সাল করন্তি, সেগুলা সবু আরম্ভ হলানি না কল পাইলা মানে আরম্ভ হব? আচ্ছা আচ্ছা, তবে ঝুমরি ভুনি আজি কোন সবু খাইছন্তি?
1: আজি ভাত আৰু আলু বিলাহী।
0: আৰু ৰাতিৰে কোন হব?
1: ৰাতিৰে আজি ৰাতিৰে আলু ভজা হব নহলে শাক ভজা।
0: তাৰমানে ভাত হব না ৰুটি হব না পখাল? আচ্ছা, বহুত বঢ়িয়া। পখাল খাইবা দ্বারা আমার ইমিউনিটি পাওয়ার টা বড়ি থাকে। তবে কোহন্তু ঝুমুরি ভৌণী, কোন শুনেবা হেলো বারিপদা কার্যক্রম রু?
1: রাখি বান্তি দে মু রাখি বো মান না টাইটেল সং শুনতে
0: কা কো উৎসর করিয়া পাই চাহন্তি?
1: রিয়া নায়ক, ঋষি নায়ক, সরস্বতী নায়ক, ইতি নায়ক, শ্রুতি নায়ক, কৃতি নায়ক, শিল্প নায়ক, অনুরূপ নায়ক, গণেশ নায়ক, আদি নায়ক, অতিথি নায়ক, আন্তর্জাতি নায়ক, পঞ্চ নায়ক, এটিকে।
0: ঠিক আছে, তবে আপনার পছন্দর গীত আমি শুনাওছু, ধন্যবাদ।
1: থ্যাংক ইউ স্যার।

0: সংস্কৃতি মূল্যবোধ।
1: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সংবাদ পড়ুচন্তি রশ্মিতা দাস। মুখ্য সংবাদ, নূয়াদিল্লীঠারে জলশক্তি মন্ত্রণালয় বিভাগীয় সম্মেলনীর উদযাপনী অধিবেশনরে আজি সম্বোধন করিবে প্রধানমন্ত্রী। ভুবনেশ্বরঠারে বরিষ্ঠ নাগরিক তীর্থযাত্রা যোজনা অধীনে অযোধ্যা ও বারাণসী অভিমুখে স্বতন্ত্র ট্রেনর শুভারম্ভ। প্রদূষণ প্রমাণপত্র জরিমানাকু হ্রাস কলে রাজ্য সরকার। নড়িয়া উৎপাদনকু প্রোৎসাহন সহিত আর্থিক ও স্বাস্থ্যগত লাভ সম্পর্কে সচেতনতা সৃষ্টি উদ্দেশ্যে আজ পালন করা যাচ্ছে বিশ্ব নড়িয়া দিবস। এবং

0: ড্রাইভার এই ডাহাণ পট ডাক বঙ্গলা ভিতরক নিয়ে গাড়ি রখ। স্বাতি তুমি অপেক্ষা কর, মু দরওয়ান সঙ্গে কথা হয়ে আসছি। আস স্বাতি, এ দুইটাক রুম আমি রিজর্ভ, মো সাঙ্গ পাখে তুমি সে কৃতজ্ঞ রহবা দরকার।
1: হ্যাঁ মা, বা এবে সি বুলি বুলি হনিমুন করিবা আমি।